9 বজে আকাশবাণী কে গুয়াহাটি কেন্দ্র সে পুয়ার আঞ্চলিক বাতরি রিলে কি যায়গে। 9:15 সে আরম্ভ হোক স্থানীয় ভাষাও কে কার্যক্রম, এসে সবসে পেলে আপ সুন পায়েঙ্গে খেলমা কার্যক্রম। আজ হম প্রস্তুত করেনে কুছ ভক্তি গীত, কলাকার হোগে জৈতলিয়ন জায়তের উনকে সাথী লরেন ভনলালপুই রাংখল আর উনকে সাথীকে গায়ে কুছ ভক্তি গীত আপ সুন পায়েঙ্গে। আজকে রাংখল কার্যক্রম কে অন্তর্গত সময় রেগা 9:25। 9:35 কাজ সময় হতা হে জয়ন্তিয়া কার্যক্রম কাজ, এসে আজ হম প্রস্তুত করেনে কুছ ভক্তি গীত, কলাকার হোগে এবিমন রামবি আর উনকে সাথী। লামকুংদামা ডারনে আর উনকে সাথীকে গায়ে কুছ আধুনিক গীত আজ হম প্রস্তুত করেনে 9:45 পর কার্যক্রম হ্যাঁ ব্যথে কার্যক্রম।